বুঝে কি না বুঝে তার গোটে মেডিসিন না কোনটে হব দেহ খারাপ হলে মেডিসিন তে খাইলে তার যেমন প্রভাব থাকে তো গীতা পাঠ কলে সেমতি আত্মার যে কথাটা অছি আত্মাটা শোধন হুয়ে তো সে তার প্রভাবটা অছি তো সেই প্রভাবরে প্রভাবিত হয়েছি মু সবুবেলে পড়ুছি যে কৃষ্ণ অর্জুন কো কোচন্তি সুখ এবং দুঃখ সবুকু সমান নব শীত এবং

0: শেষে কম কবে স্যার সে যে আপনার তিন তিনটা এপিসোড রে শুনে আসুলে
1: বহুত বহুত ধন্যবাদ এবং গুরুত্ব জ্ঞাপন করবি, কারণ আপন মানে হি জনতা জনার্দন, আপন মানক স্বীকৃতিরে হি কলাকার প্রতিষ্ঠা পায়, তার চুল্লি হান্ডি জলে। জনতা জনার্দন নিহাতি ভাবে আপন মানে মতো খোঁজলে সেই হৃদয় আপন মানক কৃতজ্ঞতা জ্ঞাপন করুচি, জগন্নাথ নিকটে প্রার্থনা করুচি আপন মানক জীবন সুখময় হোক, আপন মানে সঙ্গীত কু ভালো পাউথান্তু, ভালো সঙ্গীত শুণন্তু, আর জয়পুর রেডিও স্টেশন সুন্দর সুন্দর কার্যক্রম আসুচি, আপন মানে জয়পুর রেডিও কু মধ্য যথেষ্ট ভাবে উপভোগ করন্তু তাঙ্কর কার্যক্রম, বাস এতিকি কহিবি, ভালো পাইবা জারি রহু।

0: ভকতি রে তুম পাদে, ভকতি রে তুম পাদে করে মুওলি, ঘেন ঘেন গুহাই
1: আদিবাসী পূজিত দেবী ইতিহাসর মোড়ে আর্য সংস্কৃতি ভিতরক আসিছন্তি। তাঙ্ক ভিতরে একাধারে সৈত হয়ে রয়েছে আদিবাসী পরম্পরা, আর্যমানঙ্কর তান্ত্রিক পরম্পরা ও ব্রাহ্মণায়িত সংস্কার। সহস্র বর্ষাধিক কালর পরিব্যাপ্ত হয়েছে মাঙ্ক মাহাত্ম্য, অধিক দৃঢ়ীভূত হয়েছে লোক বিশ্বাস। মা মাণিকেশ্বরী হয়ে যাই গোটি বিরাট ভূখণ্ডর জনমানসর আরাধ্য দেবী, এক পরম।

উচ্ছবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজত্বরে শ্মশানে চ যহ তিষ্ঠতি সবন্ধবহ। যেউ ব্যক্তি আম সুখ সময়রে বিপদ সময়রে দুর্ভিক্ষরে দেশর সংকট সময়রে রাজদরবারে আইনগত সমস্যা বেলে এবং শেষ সময়রে শ্মশানরে মধ্য আম পাখরে ঠিয়া হয়ে থাকে সে হি প্রকৃত বন্ধু কুহযায়। এইপাই তো কুহযাইছে বিপদ বেলার বন্ধু হি প্রকৃত বন্ধু। এহাকু কামরে করি দেখাইছন্তি আম আঙ্কুলা গ্রামবাসী নিজে বন্যা দ্বারা প্রভাবিত হয়েছন্তি অথচ পানি ঘেররু সামান্য রূপে মুকুলিবা পরে জানিবাকু পাইথিলে যে সেমানঙ্ক মিত গাঁ দুগলা হাঁডিকু ছারখার করে দেইছি প্রলয়ঙ্কারী বন্যা।

0: Hello.
1: Saranagata dinarthaya paritrana parayani sarvasat hare devi narayani namaste. Namaskar agya.
0: Namaskar. Dasara ra mahol bartaman.
1: Mu samit panna kahuti telanga pentha katakru jehetu. Agya. Ashwin mas arambha he galani.
0: Ha.
1: Tum maang karo. ষোড়শ উপচার পূজা বিধি আরম্ভ হয়েগলা মূলাষ্টমী ঠার ধর বা জাঁ নি সমস্ত মাঙ্কর কেবল মৃন্ময়ী মূর্তি আবাহন ধরাবতরণ বাকি
0: অীঠ
1: মানুষ মাঙ্কর পূজার্চনা খুব আনন্দ উল্লাস মধ্যে আরম্ভ হয়েগলা
0: বহুত বঢ়িয়া বর্তমান পার্বণ ঋতু সবুড়ে মানে আকাশ নির্মল ধরিত্রী পবিত্র পবন পবিত্র সবুড়ে গোটি পূজার মাহল পূজা পূজা বাসনা সবুড়ে তো নিহতি ভাবে এই এই যে ঋতু আসে এ আশ্বিন ঋতু আসে নদী পঠার মানে কাশতণ্ডি ফুটে আকাশ নির্মল হুয়ে এই যে পরিবেশে আমি রহু গোটি অন্য প্রকার অনুভব আসে মানে হস্ত ঘরে ভাল ভাল স্বাদিষ্ট ব্যঞ্জন নূয়া লুগা পূজা পাঠর মাহল আমাকে গোটে অলগা রাজ্যকে নিয়ে যায় বহু খুশি লাগে আশ্বিন ঋতু
1: ক্যালেন্ডরে দশ মাস বা অক্টোবর মাসক অপেক্ষা থাকে অক্টোবর মাস নিশ্চিত ভাবে পূজা মাস বলে সমস্ত জানাতে ইংরাজি মাসের অক্টোবর এবং আমার ওড়িয়া মাসের আশ্বিন মাস অক্টোবর আসলে মন ভিতরে গোটে অপরন্ত খুশি আর গোটে স্মরণ সৃষ্টি হুয়ে কী না আমার সমান সমস্ত মা দুর্গা ধরা অবতরণ করবে তো পূজার কিছু কাম থাও ন থাও পূজারে কটক সহরের মানে এই পেন্ডাল সে পেন্ডাল কটক সহর সারা এবে তো রাজধানী খুব জাকজমক পূজা হল কিন্তু কটক কটক ভুবনেশ্বর তোরণ মানে বহুত সুউচ্চ তোরণ হল মাঙ্কর ভিন্ন ভিন্ন স্থানরে মৃন্ময়ী মূর্তি মানকর পূজা হচ্ছে কিন্তু হাজার বর্ষর কটক সহর যে দশহরার যে পূজা দশহরার যে মাহল মানে তাকে ভাষার বর্ণনা করি হবনি
0: কেবল
1: চারিদিন যাক যেমিতি বুলি বুলি সরি যায় এবং দেবীগড়ার যেত মাঙ্ক বিসর্জন করা যায় ভারি দুঃখ লাগে গোটে আনন্দর মুহূর্ত
0: তবে কটকরে দিনকু দিন যা মেঢ় সাজসজ্জা অতিরু অতি উন্নত মানর হচ্ছে এ বর্ষ এমতি হল আর বর্ষ আউ টিকি উচ্চমানর তা আর বর্ষ আউ টিকি উচ্চমানর সেইপাই তাঁর কোণ গোটি সিষ্টম রয়েছে চান্দা কেতে কলেকশন হুয়ে পয়সা কেতে কোঠু আসে এসব বিষয়ে কিছু ধারণা আছে যদি আমার শ্রোতা মানুষ কুহন্তু সমীর
1: আম পূজা মন্ডপ বা আম পূজা কমিটি কথা মু কহিবি যে ধরাবন্ধা ভাবরে সমস্ত অছন্তি পূজা আসিলে যাহা ধার্য করা যায় সমস্তক বৈ পার্বণ অবস্থলে যেতবেলে পূজা হব মাঙ্কর কিছু সাংস্কৃতিক কার্যক্রম হব পূর্ব বর্ষ যাহা করা যাই থাকে এ বর্ষ সর্বসম্মতি ক্রমে আর টিকে অধিকা সমস্তে দিয়ন্তি তাঙ্কর যাহা দান দেবা কথা যা মাঙ্ক পূজা পাই উৎসর্গীকৃত ভাবে যা দেবা কথা এবং সবুঠার বড় কথা হচ্ছে আমার দুই দুইটা পূজা হুয়ে দুর্গা পূজা সরিগলা পরে পরে তিন চার দিন পরে কুমার পূর্ণমী গজলক্ষ্মীকর পূজা তেমন উভয় পূজাকে দৃষ্টিতে রাখি যেমনি কাহা পকেট

0: ହ୍ୟାଲୋ
1: ହ୍ୟାଲୋ
0: ଆଜ୍ଞା କୁହନ୍ତୁ। একদম ভালো আছি, আপনার না গাঁ কই দিও।
1: আপনার
0: গোটে বিগ ফ্যান।

0: হ্যালো,
1: হ্যালো মামা, নমস্কার।
0: নমস্কার, কুহন্তু বর্তমান কেমতি চালিছে আপনক মন্দিরে পূজা পাঠ?
1: পূজা যাইছি, খরা দিয়ে আর অধিক হইছি।
0: হ্যাঁ,
1: খরা দিয়ে পাওয়া হইছি, এই গরম হইছি। হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপন যে দেবীঙ্কর সেবা করুছন্তি সে মন্দিরে, কেতে দিনঠু সেইটু পূজা অর্চনা আরম্ভ হয়? এমতি স্পেশাল পূজা হয় দশহরা পাই?
1: আজ্ঞা।
0: হ্যাঁ, কেবুঠু আরম্ভ হয়? মূলাষ্টমী রু আরম্ভ হয়?
1: মানে
0: কেউ বর্ষ ননা? কেউ বর্ষ আপনার শুনতো, মু কহুছি শুনন্তু, কেউ বর্ষ আপনার এমতি হোম করছেন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী যৌ দিনরে বি চণ্ডীপাঠ করছেন, কিছু গোটে অনুভূতি মাঙ্কর আশীর্বাদ পাইছেন, আপনার লোম টাঙ্কিরি উঠিছি, সেই হ্যাঁ সেই অনুভূতিটা কুহন্তু আমাকে। সেই অনুভূতি যেদিন আপনার মানে অনুভবিছেন যে মা এটি অছন্তি এ মন্দিরে, সেমতি কিছু
1: উঠে যাই।

আকাশবাড়ি জয়পুর, সময় বর্তমান অপরাহ্ন ৫টা। আরম্ভ করছু আজির সান্ধ্য অধিবেশন। কার্যক্রম প্রচারিত হেউছি মিডিয়ম ওয়েভ্রি 204.5 মিটার তথা 1467 কিলোহর্ট যোগে, এফএম রে 103.6 মেগাহর্ট যোগে, মোবাইল ফোন র নিউজ অন এআইআর অ্যাপ জরিয়ে মধ্য আম কেন্দ্র উপলব্ধ। অধিবেশন আরম্ভে প্রচার করুছু যুবশ্রোতা বন্ধুমানক পাই আম কার্যক্রম যুববাণী। উপস্থাপনারে অছন্তি বর্ষারাণী পটনায়ক এবং লক্ষ্মীদাসী নায়ক।

0: सुविधा गुड़ा चे से मन के गौर मिली पारसी খাকে মিলি পারছি কেতার বলি করে ভেটঘাট হই হই গোটে বাবুকে ভেটাই গালি বুঝলিস কি নাই গোটে বাবুকে সে গোটে পিও বাবুকে ভেটাই গালি বলে সে খাইছে সে পিও বাবু রেলা এবে সে রিটায়ারি করি আছে ইলে সে খাই বলে সে মন তো জানরে ভাই কি নাই সে বাবুকে ভেটাই করি বাবুকে পচারলি বাবু এন্তারি নইবা লক্ষ্যে বলে ঘর নরেবার লক্ষ্যে কেন্তার গল মেরি মিলি পারছি বাবু কেন্তার কোন ইচ্ছা হবে বলে বাকি সে নি বিস্তার করি কইলা আছে সেটাকে আমার ভাই বোন মনকে শুনাও আমি সা খন্ডে শুনইতি
1: হলে বাবু জোয়ার লাগো
2: হ্যাঁ জোয়ার জোয়ার
1: খাই না বাবু দুইটা পঞ্চায়েত তানে এলে প্রিয় বাবু বলে তোমার কাম কাইটা বাবু
2: বলে পঞ্চায়েত নির্বাহী অধিকারী পঞ্চায়েত আনে তো আমার সরপঞ্চ সমিতি মেম্বর ওয়ার্ড মেম্বর সব রে ভাই অফিস কাম বুঝবা কাজে ওটা প্রিয় রেছি সরকার তরফে আর যে কি অফিস কাম হয়েছে এতে সব সরকার কাম দেখো প্রিয় দ্বারা করা যাইছি আজকাল তো আর সে এডিও বলিকরি ডিআরএস বলিকরি সেলসম্যান বলিকরি সব রহিলে আরি আমার উৎকার পেনশন করবার লোকে পেনশন বাঁটবার ঘর যাকে ঘর নেই প্রধানমন্ত্রী আবাস আর আজিকালি ওর ভারলা আছে আমার অন্তোদয় গৃহ যোজনা এসব যাক সরকার যে দেশি বলে তাঙ্কর কাগজ পত্র জোগাড় করিকি সেমানকে ঘর দেবার ঘর সরবার যাক তাঁর দায়িত্ব নিকি কইকি তাঁর বিল পত্র সব সাহায্য করবার এমনি কাম যাক সব করকে পড়ছি আর
1: এলে গোটে প্রিয় বাবু বললে লোকর মঙ্গল খাদ্য আগা কাম করলাছেন সরকার সঙ্গে আছে তুমি কি না মাত্র
2: ক্ষেত্র হ্যাঁ হ্যাঁ ক্ষেত্র মঙ্গল কাজে সব গাঁ গহলি পঞ্চায়েত মানকে সব অশিক্ষিত গরিব লোক রে ভাই সেমানকে সব সরকার যোজনা বুঝাই করি তার সুবিধা কাছে কাম করাটা পিওর কাম
1: এলে জনতা আলে মিশা যদি খাইটা যদি অসুবিধা হয়ে গেল গোটে লক্ষ্যে পঞ্চায়েত ভিতরে বললে সে তুলতে কমতে যাইছে তোমার লোকের গালে সরিয়েছি
2: হ্যাঁ জনতা পঞ্চায়েত সঙ্গে লিঙ্ক কাম আছে সেটা পিও কে জনাইলে সঙ্গে সঙ্গে তার কেনটা করতে পড়ছি কাই করতে পড়ছি কোন যা পড়ছি সেসব পিও বাবু বুঝাইবে বুঝাইলে সেই হিসাবে কাম করলে সুবিধার কাম হয়েছে
1: এলে আজি গোটে বিষয়ে কথা হইব বাবু এবার তো কইদিলা পিও বাবুর কাম কাই কাইটা সব কইলা সে ভিতরে গোটে কইলা বাবু গভর্নর লক্ষ্যে গড় দেবার বিধি সেটা কেন্তার বাবু খাইটা বিস্তার কইলে সরি আমার ভাই বোন মানে শুনবাই আর যাকে গড় নাইনি যদি সে গড় কেন্তার এন্তার রে যাইছে কি মোর জীবন বলি যদি ভাবতে রেছি বলে সে কেন্তার করছি কাই করছি সে বিষয়ে সে যেন আবাস যোজনা যেন প্রধানমন্ত্রী আবাস যোজনা এলা সে প্রধানমন্ত্রী আবাস যোজনা ভিতরে গড় কেন্তার পাই পারছি বাবু তার হিসাব কাইটা আছে সে বিষয়ে খন্ড বিস্তার করি আরম্ভ নিঃশেষ যাক কুয়া
2: তো বহুত লোক ঘর পাইলে বি যার যার নেই আর ইনিসা বহুত লোক পাইবাকে বাকি আছে গঙ্গা আমার চাল কুড়িয়া মাটি কুড়িয়া আনে আছে সেই লোক মনে কর সবু আমার এক বর্ষে দেড় বর্ষ দুই বর্ষ হলা সব সর্ভে চাললা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বলবাই যোনটা গাঁ গহলি আনে আছে সেটা গ্রামীণ আর যোনটা টাউন আনে এনেছি মিউনিসিপালিটি আনে সেটা সেটা অরবান এরিয়া বলবাই আমাদের গাঁ গহলি কাজে গাঁ গহলি কাজে সব সর্ভে হলা সর্ভে পরে আর চেকিং করলে বাবু মনাকিরি তারপরে গোটে গ্রাম সভা হলা গ্রাম সভা আনে মিশা সব সে লিস্ট মন পড়লাই এটি লোক না আছে এ লোক পাইবাকে যোগ্য কি নাই পড়লাই পড়ি কিনি গ্রাম পঞ্চায়েত আনে গোটে গ্রাম সভা আনে লিস্ট একরু হইকিরি আছে প্রায় সব লোক এবে যার যার ঘর নাই যার কচা ঘর আছে মাটি ঘর চাণি ঘর এটা মন যা সব সে লোক না লিস্ট আনে আছে সে লোক সব লোক পাই যাবে ধীরে ধীরে সব লোক পাই যাবে সরকার লোক সর্ভে গিরে আছে আরি গড় যোজনা তো চাললা আছে অন্তোদয় গৃহ যোজনা জন লোক কম বয়স আনে বিধবা এগুলা তার ছোট ছোট পিলা আছে তো বইলে সে লোকে মিলছি আছে জন লোকে দুরারোগ্য ক্যান্সার পেশেন্ট হার্ট পেশেন্ট কিডনি পেশেন্ট এমন হয়ে গেলাই যদি সেমি পাইবার যোগ্য গরিব লোক বল সেমানকে মিলছি আর জন মনে আমার দিব্যাঙ্গ বলবাই কালির অক্ষম মন সে মনকে মিশা সেমতি বহুত যোজনা তার মিশা আছে পাইলাইনি ওট ওট পঞ্চায়েত আইনে 10-15 করে লোক সেমতি লোক বর্ষ বর্ষকে পাইতে যাবে আছে।

0: নিকো গিদগটা বজাই দিলে সামা
1: সেবা মিছে সারদা হইলি জিয়া
0: ওই মুই মিছে সারদা হইলি আমার সর্তা ভাই বনি মানে সর্তে লোক সারদা হই গলা
1: সত্তরি এলে এবে খাই বলে
0: হই মুই মিছা কাইটা বলে আই বাটে ভুলবাকে যাই রইলি মামা হ্যালো আজকাল চাষ বাসর দিন কি নাই
1: হই হই
0: হই যাই রইলি আর গট দিদি গটকে ভেটলি আর দিদি কেনতা কাইটা তোমার চলাচল বললা কাজে আই দিদি মিশা বুঝাই দিলা আছ আর মুই চাষ মিশা করলি নি দিদি আর শাক ডাল মিশা লাইলি নি বললে
1: কাই
0: কাই শাক বললে কা রকম রকম শাক মান করলাই নি হেলে পেঁয়াজ চাষ কেনতা নিমান করলা আছ
1: উলি
0: হই উলি
1: দিদিকে
0: বললি দিদি এ পেঁয়াজ চাষ করলে কেনতা করবার কাইটা কেতে লাভ আছে কি না আছে বললা কাজে হে দিদি
2: ইন্দ্রাবতী ইন্দ্রাবতী আইলি নি দিদি
3: ইন্দ্রাবতী বলে হাই নরমপুর বাটে কি দিদি
2: নরমপুর যাবার ইন্দ্রাবতী ঘরে আছি আর ঘরে নাই কি ঘরে খাইলা পুরা আলু বাইগন পেঁয়াজ রসুন মানে কাটা মনে খন লাগা লগাইব মোর অন্ডরা নাই কি চাষ কাম করছি জনা যন্ত্রা মনে লগাইছি হাইখানা আমি মিশা শাক সবজি ঘরে খাইবা কাজে বলি ঘরের কাজে পেঁয়াজ রসুন অদা আলু বাইগন টমাট মানে লগাইব মরচি মোটা মানে
3: কেতে রকম শাক ডাল মানে করলাস নি দিদি ঘেন বাকে না পড়লানি তেবে তোমার ঘরে আঁকা হেলানি সব শাক ডাল মনে
2: হাই দিদি আর আজকাল তো রেট জানা সার বাইগন ঘেললে 40 টমান ঘেললে 60 এনসি কাইতে গেনি খাইবাস পানি
3: হেলে কাই কাই তেমন করলাস নি দিদি
2: আমি আলু করলু নি পেঁয়াজ করলু নি কাঁচা মরচি করলু নি বুঝলাস বাইগন বদরা মন করলু এ
3: কত রকম শাক ডাল মন করলাস নি দিদি পেঁয়াজ করলাস নি হেলে পেঁয়াজ চাষ কেনটা করে করলাস নি দিদি হেটা আলো বুঝাই দিয়াস নি
2: পেঁয়াজ চাষ নাই কি বেশি সহজ হাবর নাই বড়ে নিকো গাড়ি উনা মিশা খরচ হয়েছি কেনটা করবা সে দে জানাস কি সন্ধ্যার কেড়ে বেলে মিশা দরকার দেশি তোমাকে আগে নাই কি বড়েটা কিয়ারি গোটে কর দেবাস হ্যাঁ আর বড়েটা কিয়ারি করি করি হেন্তি কাছে ধান পোলা পকাইবা যে হেন্তি সে কিয়ারি লগে সারনি করবার এই মাটি ঢেলে মনকে কুটকুটা করে বিলাইবার আর দুইটা কি তিনটা পর সারনি বনাইবার সারনি বনাইলা পরে কেনটা করবার দিদি হাই সারনি কাছে মাটিকে নাই কি গোবর খত আর

0: এই সরকার থান নয় দেবো হাই খতকে মিশাই কিনা হাই মাটি উপরে ভরাই দেবার।
1: হ্যাঁ
0: ভরাই কিনা হাই পেঁয়াজ মঞ্জি রেসি হাই পেঁয়াজ মঞ্জিকে উপরে উপরে বুনি দেবার। বুনলা পরে নাকি হাই কেঁচুয়া চাটি মাগড়া মানে খাইবাই মঞ্জি মনে বলি করি হাই টি অলপ রাখা আর বালি বুলা বিছি দিয়ে লেবে খাইটা মানে বুঝলাস। গদা হেলা পরে খন্ডে হাতে ধরলা পরা হেলে বলে খন্ডে এড়কি এড়কি হেলা বলে পরা পেঁয়াজ গোদ কাছে আর গোদ থানে নাকি বড়ে এটা কেয়ারি থানে সান সান সান সান সারনি মন কেয়ারি মন বনাইবার। বনাই করে হাইটি মিশা মাটি ঢেল মন গুনগুনা করি গোবর খত সার মনে দেই কিনা পানি মরাইবার কাদো বনাইবার এই ধানকে রোপলা করা করি করি বনাইবার আর হাই পেঁয়াজ মনে গজাই রেসি যে পোলা পকাই দিব হাইটাকে আনি করি ছাড়ি ছাড়ি ধাড়ি ধাড়ি করি করি আইতি রোববার
1: পানি ভুতক দেবার কি উনা দেবার
0: নাই পানি ভুতক দিলে পেঁয়াজ মর যাইছি নাই মঞ্জি বলা মানে অলপ লাখা চার দিনকে পাঁচ দিনকে আট দিনকে গোথর লাখা মরাইবার ধীরে ধীরে করে হাতে মনে অলপ লাগা ঝিকি দেবার আর কাছে অলপ লাগা বড় হলে নাকি অলপ কাছে কড়ক দিনটি লোয়ার লোক পাতিয়া পারবেছি হাইটা একা করকি করকি করকি মাটি মনে চগাই দেবার পেঁয়াজ গোসকে চগাইলে বলে পেঁয়াজ গছকে নাই ধুলে আর ভোটের পানির মধ্যে দেখাইব বলে পানি দেখাইব বল তো পেঁয়াজ কুই যাইছি অলপ লাখা পানি আগা দেবার কেতে লাভ হয়েছি এ দে হাই পেঁয়াজ নাই কি পেঁয়াজ মঙ্গা ভাসি হ্যাঁ পেঁয়াজ বড় হলে পেঁয়াজ বসলে বলে এড়ে এড়ে হয়েছি পেঁয়াজ বসছি তলে এড়ে লাগাইছি আর পেঁয়াজ গছেছি আর পেঁয়াজ কাছে মজিল মঙ্গা বলবাটা পেঁয়াজ মঙ্গা বলি করে ভাসি হাই মঙ্গা মানে ভঙ্গাই করে বিড়া বিড়া বিকলে তো কড়ে টঙ্কা লাখা গোট লাখা বিড়াকে বুঝলাসি না হ্যাঁ হাইটা বিক্রি হয়েছি তারপরে পেঁয়াজ ঝিকলে নাকি আর পেঁয়াজ সঙ্গে পেঁয়াজ গছ পড়াটা পতর পড়া রয়েছি আর পেঁয়াজ পতরকে আমার আদিবাসী লোকমান দিদি চোনা লগে কলত লগে মিশাই করে রান দিব কেনটি বড়িয়া লাগছে রেসি
1: জানাস হ্যাঁ
0: আর পেঁয়াজ তো জানাস তুমি আজকাল রেট হেলা আছে সবর ঘরে পেঁয়াজ আজকাল সবকে দরকার নইলা লোকে রইলা লোকে সবকে পেঁয়াজ দরকার পেঁয়াজ নয় বলে পেঁয়াজ তো দরকার আর দোকানে ঘেনি গলে দিদি আজকাল ভাই নয় নয় ভাড়লা পয়সা দশ পনেরো টাকা রাখা এবার তো দিদি পচাশ ষাটের টাকা কয়টা করবাস পেঁয়াজ রে লাভ নাই কি কুয়া তো রকি রেলে পেঁয়াজ রে সুন্দর ভাবে রকি রেলে বলে পেঁয়াজ ভলসে লাভ হয়েছি
1: চাষি মানকে মিশা দুই পয়সা অধিক মিলছে না
0: অধিক মিলছি আর অলপ খরচ কি নাই হ্যাঁ টাকায় ভূতে খরচ কি কুয়া তো হ্যাঁ
1: আর বেশি মিশা কষ্ট পড়বাকে মিশা না পড়ে
0: কষ্ট পড়বাকে মিশা না পড়ে কাজ কাজ বলে অলপ লাখা পানি দরকার অলপ লাখা খত দরকার এমনি করি করে তো পেঁয়াজ বড়াই ভাই
1: দুই পয়সা মিশা অধিক হয়েছি পেঁয়াজ খানে অধিক লাভ নাকি দিদি তুমি মিশা জবর লাভ পাইলে শুনি তবে পেঁয়াজ চাষ করি
0: অলপ লাখা
1: আমি তাহলে অলপ দিয়া তবে আলে উনা আমি
0: আশা কি না দিদি দেবু
1: আলে দিদি নিমান করে বুঝাই দিলাম এটা নাকি তোমাকে ভুটেক ভুটেক ধন্যবাদ লাগো আর জুয়ার লাগো রেলি নি
0: জুয়ার হয় জুয়ার
2: ওই নাই বই নিমান খরি খই দেলা আছে সে এলে এবে খাই বলে আর গোটে গীত শুনবাটা শুনু আগা এবে কথা আইও আগা এবে সে মাত্র এবে দেখ এবে ই গেলা নি সম্বাদ টাইম ই গেলা এলে দেশ বিদেশের খাতা জানবার আছে কি নাই সে সম্বাদ কোনি শুন দেউতা তার পচ্ছে খাতা আই আর আমরা কার্যক্রম আরম্ভ করু
3: ଶୁଣୁଥିଲେ ଦିଶାବାସର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚୈତି ଜହ୍ନ ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ଜୟପୁର କେନ୍ଦ୍ରରୁ

0: এলে খাতা কাইটা বললে এবে যখন প্রথমে আমি যখন কথা এইতেরলু নইবা লক্ষে ঘর কেন্তার মিলছি আর ইয়ে যখন খাইছে পাট সাট বিষয়ে যখন তুই কইল ইয়ে পাট বলবারটা সবুর্ণি বড় খাতা এবে পাটার খাত যে বয়স লড়া নাইনি
1: হয় মামা
0: বুঝলিস কি নাই পাটার খাত যে বয়স লড়া নাইনি বয়স
1: ডোকরা ডোকরি ধাঙা

0: লোহরী প্রভৃতি পরজ আদিবাসীর নিজস্ব নৃত্য। প্রত্যেক নৃত্য স্বকীয় নীতি নিয়ম ও কোমল শৈলী আবদ্ধ। পরজা আদিবাসীর নৃত্য সঙ্গীতাশ্রয়ী, সঙ্গীত বিনা পরজা নৃত্য হুয়ে না। পরজার সঙ্গীত নৃত্য ও বাদ্য অঙ্গাঙ্গী রূপে জড়িত। স্ত্রী পুরুষ যুবক যুবতী বাহুরে বাহুকু ছন্দি দেহরে দেহকু জোড়াই শৃঙ্খলিত পাদ পকাই ঢেমসা বাদ্যর তাড়ে তাড়ে ঢেমসা নৃত্য করতে। ঢেমসা নৃত্যর শৈলী বহুবিধ, মান্ডি লচকাণী, গড়ি বেটাণী, সমর খেদাণী, দণ্ডাহলিয়া প্রভৃতি বহুবিধ ঢেমসা নৃত্য রয়েছে। প্রত্যেক নৃত্যর শৈলী পরস্পর ঠার ভিন্ন এবং স্বকীয় নৃত্য শৈলীরে লড়াইত। রিঞ্জড়ি নৃত্য পাই পরজা আদিবাসীর ছাতি রয়েছে। কেতজন যুবক যুবতীকে এক নির্দিষ্ট পদপাত অঙ্গভঙ্গি সঙ্গীত ও বাদ্যর তাড়ে তাড়ে জনে পুরুষ বা বঞ্জড়া নৃত্য করতে। রিঞ্জড়ি নৃত্য আদিরসাত্মক ও মনোরঞ্জন নিমন্তে উদ্দিষ্ট। ঢেসা নৃত্য পরজা আদিবাসীর অন্য এক লোকপ্রিয় নৃত্য। ঢেসা নৃত্য আশ্বিন শুক্লপক্ষ রাতে পরজা যুবক যুবতী মানে গীত গাই বাজা বজাই অনুষ্ঠিত করতে। ঢেসা নৃত্যর শৈলী অপেক্ষাকৃত কঠিন এবং লালিত্যপূর্ণ। আশ্বিনের জচ্ছনা বিধৌত রাতে ঢেসা নাচ বহি যাওয়া বণ ঝরণা পরি পতিত হয়ে অবিভক্ত কোরাপুটে বসবাস করুথিবা পরজা আদিবাসীর এক ক্রমবর্ধিষ্ণু স্বতন্ত্র ও সমৃদ্ধ সাংস্কৃতিক পরম্পরা রয়েছে। পরজা আদিবাসী নৃত্য সঙ্গীত সামাজিক উৎসব জীবন জীবিকা আদি সমস্ত ক্ষেত্রে নারী প্রাধান্য থাকা জনা যায়। নৃত্য সঙ্গীতরে যুবক যুবতী অবাধ অংশগ্রহণ পরজা সমাজের মোহনীয়তা প্রমাণিত করে।
1: শুনিলে ওড়িয়ারে আলোচনা। আপনমানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্ররু।

0: বাবু বাবু,
1: আরে আরে মঙ্গলা, কোন হেলা তুই এমতি ছানিয়া হয়ে দৌড়ুছু কী?
0: বাবু সমারকে ডুমা চাপলা আছে বাবু, তুই হল পাও বাবু, মু দিশারি মামা কার তার বুয়াকে ডাকি আনো গালিনি, ডেকে আও বাবু, মুই গালিনি বাবু।
1: আরে আরে কোন হয়েছে মঙ্গলা, মঙ্গলা না পুনি থরে কিছু গোটাই অঘটন ঘটলেনি জনা পড়ছে, যাই দেখে। আরে আরে আরে কোন হয়েছে, তুমি সব এমতি কাহিকি পাটি করছ
2: বাবু? সোমারিকে ধরস ডুমা চাপলাইনি, দেখনি কেনতা ছটপট হেলাইনি।
1: আউ তুমি সব তাকে একুটিয়া ছাড় দিয়ে পড়ে আসছ? আরে কিছু হয়নি, তুমি সব এমতি ছানিয়া হলে কেমতি হব? রহ মু টিকে পাকু যাই দেখে কোন হয়েছে, মো সাঙ্গে কে জনে আস
2: নাই বাবু, তুই তার লোকে ন যা, ধরস ডুমা খে তুই নাই জানোস, আমার ই গুলা গাঁ মনকর বড়েটা ডুমা ধরলা বললে আরি নাইনি, ন ছাড়ে তুই তার লোকে ন যা বাবু।
1: আরে কিচ্ছু হবনি, মু আছি আস, মো সাঙ্গে দুইজন কে আস, কা পাখু যা দেখুছ তো কা গোড়টা কেমতি ঝরণা পানি ভিতরে লটকি রয়েছে, যেমিতি থন্ডা পড়ছে না সে কলাপ্স করিব, আস।
2: নাই বাবু আমি ন যাও, আমার গা ঘোড়ে এবে একা তর তরলানি, আমকে মিশা ডুমা চাপি দিয়েছি বাবু, আমকে ন ডাকা।
1: ও হো বড় অড়ুয়ারে পড়লা মানুষ, এমানকে কেমিতি বুঝেবি কি ডুমা সমস্ত মারি বসে।

0: ma bro, senti conai ma bro, senti conai. E le ebe morlo che to dabu kasu nai ma bro. Hai kata chita korlini ma bro, kenti korbi budi bar dise nai.
1: Hai kata muya ka sangbi ki? Dio ka dan chas korlu sini kai? Sagar loge maga. Pond ma sorle sori, leute debus. Dek. Goror pila toki monor jibon bor ki tor dabu bor. Jibon rele ketak dabu komai busbe. Puja pati mapru duma ke hela kor nai.
0: Oi mapru, sot kota koiluni mapru, sot kota koiluni. Moke konde dhoram kor mapru. Mu jenti ele mor pila toki kaje. Kai jugar gote korbi be. Tor naro mapru, tor naro.
1: Tor mon, mu sodorom kata koibi. Gula gaar lok monor mongol kentar esi. সিটা মোর কাম ই গাঁর খাজে সবু সুখ সারদাকে চার লিচে নইলে মোর আর খাই কাম নাই কি সুখ সারদানে মোর পিলা মাইজিকে দাড়ি করি মুই জিতি কি নাই লোকর খাজে খাই খাজে ধাঁধা ফাঁধা হেতি মোর ই গাঁ আর লোক মন খে মিশা নসি গলে সরি মুখে আঁকা নিন্দা আইছি এবার দেখ থর মন
2: মুই সব বুঝলি দিছে মামা তুই চিন্তা কর নাই কিনা তুই পূজা তানে বস মুই ই খাতাকে সমারির বুয়াকে নিমান খরি বুঝাই দেবি
3: মঙ্গলা তুমি টিকে এটি রুও পূজা সরিগলে সমারিকু তা ঘরে পৌঁছাই দিয়ে মো পাখক আসব মু ডাক্তারবাবুকে খবর দেছি সবু বিষয় তাঁক আলোচনা করবি এই টঙ্কা রখ সমারির বাপা ও সমারিকু নিয়ে ডাক্তারখানাকে নিয়ে যাব আউ ডাক্তারবাবুকে কহব মু পঠাইছি বলে সমারি বহুত দুর্বল হয়ে যাই তাকে দেখলে লাগুচি সে রক্তহীন হয়ে পড়ছে সাংে সাংে তাকে ঔষধ ইঞ্জেকশন দেওয়া হব
4: হলে দিশারে মামার পূজা না সরতে তো কাইটা করে নহে বাবু রিসা আইসি দেখানি সমারি ভিতরে ডুমা কেন্তারে রাটু কলানি হ্যাঁ দিশারি মামাকে মিশা ডরে নাইনি সে ডুমা দেখা বাবু দিশারি মামা কেন্তারে তোর তরি গেলানি সোমারির চিহ্ন আংটিকে ছাড়ি দেলা বললে সে ডুমারি কাকে ন মানেনি মোকে মিশা ডর লাগলানি বাবু
3: আরে এতে ডরিবার কিছু নাই সোমারির দুর্বলতা তা মনকু বি প্রভাবিত করে রাখিছে চিকিৎসা হলে অল্প দিন ঠিক হয়ে যাবে
4: রাটু করা নাই বাবু দেখানি দিশারি মামা কেনতারি গাটরে এই করে দেখলানি তার পূজা নসি যাইছি রিসা আইছি
1: তুই এতারি ন মানু খাইছি মুই তোকে ডোল করে পূজা করলিনি এলে মুই জানলি বে তুই বেশি রিসা আইলু আছোস মা তোর মুই মিশা চাড়বে জন্তু নাই লুড়া বইলে মোর রগত মিশা তোকে দেবি হ্যাঁ এলে মোর গাঁর পিলা টকি মনকে খাইটা এলা বললে মুই নৌ সম্ভালি মা তোর তোকে মুই উহাস দিন পূজা করবি দুইটা কালিয়া কুকড়া দেবি
5: নাই নাই টিসারি মামা খোপ নাই করা তুই খোপ করুস বললে সব নসি যাইছি মামা ই গাঁর লোকমনকে খে রোকিয়া করছি মামা
1: বুঝলুস বাবু আমার ই কমনর ডড়স টুমাকে তুই ন জানুস মুই তাকে চিনলি আছি মুই জনম নাই এলা বেলনু সে ইতিসে রইছি আছে আম গছ তোলোর খাজনা পাকনা তোলে সবু বলে শুই রেছি উঠলা বইলে তার চমে যে পড়ছি তাকে নচাড়ে তুই তো মোর খাতা ন শুনুস ই কাপি ফল তোলবা আক্তু পূজা কট কর বলে কইরে লিখি নাই যে হ্যাঁ সেটা করলে নয় এটা
5: তুই চিন্তা কর নাই ডিসারি মামা মুই বাবুকে মিশা সঞ্জবেলা ঢাকি আনবি তার কাজে মিশা ঢোল পরা পূজা গোট করে দেশ মামা সে মিশা তো আমার ডুমা দেবতাকে আশ্রা করি এ লোকে ফুটলে আজকি নাই নাই কি কেন তার মঙ্গলা না না সত্য কোনে পর কোন নিয়ালে
4: ওই ওই দিশারি মামা আমার বাবুকে মিশা খন্ডে দেখ কাই মুই বাবুর কাছে সবু পূজা সামান জোগাড়ি দেবে বাবু তুই মিশা খন্ডে গাদা পাদাই করি সঞ্জ বেলকে আমার ডুমা দেবতাকে অল্প জোয়ার করে দেশ বাবু
1: তুই নরম প্রিয় বাবুকে ন জানুস আজ তুই বড়ে বড়ে দিশারি মনে আচর সিমতি নাই এলে তোমার ই ডরস টুমাকে বাবু বান তাকে আয়টা মাতর তিন দিন খাজে আর বেশ দিন নাই নি

0: কে পূজা ন করলে সরি সে ওয়াস পচে আরি আইছি বুঝলুস দেখা দেখা তোমার ইচ্ছা
1: এতে বাবু ডিসের মামা কইলানি তিন দিন কাপি তলওয়াটা বন্ধ রাখাবনি হারি তিন দিন বিত্রে এ কমন কে মিশা যা নাই বললানি মোলা ডিসারি মামা কইলাটা বাবুকে কই দেস এতে মুই গাল নি হ্যাঁ চালা ডিসারি মামা মুই সব সামান বেটি করি তোর লোক একা রেবি দাঁড়ি করে যু এ পিলা আসাও খট লোক লাদি করে সমারকে গড়ে দরজা কোনে উসুম পেজ পূজা খুয়াই দিয়াস আর শুয়াই দিয়াস সমারের বুয়া
2: হ্যাঁ মাপুর
1: ইনি আও শুন খাই এবে সমারিকে শুয়াই দিয়ে করি জট করি সাঁকার লোক যাবুস ডাবু কাছু মাগি করি মোর লোক উঠেইবস পূজার খাজে সামান পত্র খোঁজ বাকা লাগছি
2: ওই মাপরু ওই তুই কায়দা কায়দা লুড়া বলে লেখি র সমারিকে খেটে করি খন্ডে সাউকার লগে যাবি আর ডাবু মাগবি আর আনবি কা চুচা হাত আইলে তো নয় মাপরু আরি
1: তোর মন সমারির বুয়া তোকে তোর পিলা টকির লোড়া নাই বললে
2: সেন্তি কো নাই মাপরু মোর জীবন গলে যাও হেলে মোর পিলা টকির জীবন র মু জিততে হলে ডাবু আনবি একা জোয়ার লাগু মাপরু মোর কাতাকে হেলা নাই কর
1: হাই কাত তো তোর করম থে যাচ্ছে দেখনি আজি ডুমা চাপলা আর পর দিনকে উয়াস ইটা ডুমা দেবতার দয়া তোর পিলা টকির খাইটা নয় খাই করু করমর খেল গোটেক দিন মিশা বক করবা খা লাগছি যা যা যা যা যা আরে বেল ন করনি যা সঞ্জ ভিতরে সব সামান ন মিললা বললে খালিকে আরে দুয়ার দুয়ার বুলবাক লাগছি ন এলে পূজা নাই
2: সেন্তি কথা মানে তুমটা ধর নাই মাপরু মুই যেন করি মিশা ডাবু আনবি কা গলিনি মাপরু জুয়ার।

0: বাবু বাবু
1: কিয়ে মঙ্গলা কবাট খোলা আছে ভিতরক আস
0: বাবু সোমারিকে সিমন হাসপাতালে নেওয়াকে নাই বললাইনি বাবু নিয়া তোমার ডাবকে ধারা মুই খাদি খাইবাকে যাবে
1: কাহিকি কিয়ে মনা কলা
0: তাঁর ঘরে তো কে মিশে নাই বাবু সোমারি আর তার পিলাকে ঘরে ছাড় দিয়ে করি সর্তের লোক কায় খাইটা ডগরাই বললাইনি
1: তুমি নিজে টিকিয়ে তাকে ডাক্তারখানা নিয়ে গলনি
0: সেটা বল নাই বাবু তার মানুষ আছে বাবা আছে সিতি মুই গড়দারি করি গেলে সুন্দর নরে বাবু
1: হও হো তুমি ব্যস্ত হুয়নি ডাক্তারবাবুকে মু খবর দিয়েছি।

0: বাবু, এ বাবু, শুন, তোকে ওর খাতা খুঁজবার কাজে আইলি আছি।
1: ও প্রহ্লাদ, আস আস, তোমাকে বি মু মনে মনে খুঁজছিলি।
0: খাই এলা যে খুঁজলাস নি?
1: এই সোমবার সম্পর্কে তোমাকে গোটে কথা কইবার থিলা।
0: খাই খাতা?
1: এ তোমার বীরু পূজা আউ কিছু দিন পরে কলে হুঁতানি। আরে নাই নাই, মু তোমাকে বাধ্য করুনি। কথা কোন কি, সোমারির দেহ বহুত দুর্বল হয়ে যাইছে, কিছু দিন ডাক্তারি চিকিৎসা কলা পরে যদি।
0: এই তুই ডড়স ডুমাকে সামান ডুমা বলে ভাবলুস নি? সে ডাক্তারকে হানি করি ওষুধ পত্র করলুস নি? সোমারির জীবনকে কাই হেলা বললে আরি মোকে দোষ নাই দিয়া, মোর পূজা নসলা। সকাল সকাল গোটে অঘটন ঘটলা, মোকে স্বপ্ন এলানি, ডুমা মাপুর আসি করে মোকে চেতাইলানি, তাকে রিসা ন করবা কাজে এত্তাইলা, বুঝলুস? আরে মুই সামাল ন পারি, মঙ্গলবার ওয়াস দিনে কুকুরা ডাকে পূজা ন করলে সরি সোমারির জীবন যাইছি, তাকে আরে কে মিশা বঞ্চাই ন পারে, বুঝলুস?
1: কিন্তু পূজা পাঠ অপেক্ষা তার ঔষধপত্র বেশি দরকার, সে বহুত দুর্বল।
0: এতে বাবু সোমারিকে আরে ঔষধপত্র দিয়ে নাইনি, এবে তো গোটেক সোমারি কাইলা আছে, ওষুধপত্র করলুস বললে আর পাঁচ মুন্ডকে কাইছি, মোকে স্বপন হয়ে করে কইলানি, গাঁর ভিন ভিন লোককে মিশা নোচারে সে সব থেকে সরাইছি, বুঝলুস? আর সেন্তি এলা বইলে তুই মিশা দেখ জাগ্রত, হ্যাঁ কই দিলিনি দেখ, আমার খাইবা পথর টানে মাটি পকাইলুস বললে জীবন ধারি করে নরমপুর যাই ন পারুস, যা।
1: ঠিক আছে, তুমি সব যেমিটি করছো কর, মোর আউ কিছু বি করিবার নাহি। পাখরি কিয়ে নাহি, এমিটি তীব্র মদর গন্ধ কেউঠু আসছে, সবু কবাট ঝরকা তো বন্ধ আছে, আউ এই কুকুড়া চিয়ার শব্দ পুনি রাতিরে কোঠু গোটায় রহি রহি আসছে, কিছু বুঝি হেউনি, কুকুড়া ছুয়া গুড়াক কাহার আসি ঘরে কেউটি রই যাইছেন্তি কি, কাহি এপর্যন্ত কিছু শুভুনথিলা, না ঘর বাহারে বোধে কে অছি, হেলে এতে থন্ডারে পুনি অন্ধারে কি হই পারে। প্রহ্লাদ তো এবে মতে ধমক চমক দেই গলা, পুনি থরে মহুলিপি মো সহ ঝগড়া করিবাকু আসিনি তো, না দেখে কিছু গোটে অসুবিধা হয়েছি নিশ্চয়, টর্চটা কুয়াড় গলা।

0: দেখ কেন্তি টেঙামন ডাঙামন দারলা আছত, তুই আর অস কথা কথা কইবুস বইলে তোর বলগতি নাই। ঠিক সমারিকে অসপত্র করবাকে, তুই তার মুন হুস, তার বুয়া কি তার ভাই কে, তুই কোন দিকটা উঠিয়ে লিও তুই।
1: লক্ষণ, তুমি এমনি কথাবার্তা কোণ করছ? মু তো কিছু খারাপ কথা কইনি, খালি সমারিকে ঔষধ দেওয়া কথা কই।
0: এ বাবু, সমারির না টনেদার নাই, দেখ আমার গাঁর মা বইনি মনের কাজে তোর মুন খাই পাই দুঃখ।

0: সৎকতা তো আর
1: দেখলুস তো বাবু, তোর আজি বলগতি নাই যাক, পারসু বইলে তোর খাবার ডাবি করি গর ভিতরে যা দেখ, সব লোক রিসায়ালাই আর মতলা আছ দেখ, আর ই খাই খাতা মন কইলুস বললে এ লোক মন নাকি তোর মুন্ডকে দুই ফোড়া করি করি তোর ব্যাগকে পুজবাই, জানলুস কি কেন্দি ভাই বোন তোকে কইছি তোর সঙ্গে লাগছি, তাকে আজ ন ছাড়ু, তাকে তাকে আজ ন ছাড়ু, উঠা
2: খালি কে পূজা করবাটা করবি, গাঁ দেবতাকে ডুমা চিরুনকে সবুকে পূজা করবি আর শান্তি করবি, বুঝলুস? তোমার কাই নয়, তোমার কাই নেই কইলি কাই, আমার গা সবদিন পরে হয়েছি, মুই আছে তোমার খাই ডর, জু চালা ঘরকে জু, লোক যা দরজা ইমানকে পিলা মানকে বুঝাই কে ঘর নেই কর চার,
1: মুই ন যাই মামা, মুই ন যাই,
2: যা কইলি কাই,
1: এতে তুই কইলিস বলি আজ এ পিলা মানকে পাঠাই লিন দেখ, নইলে এমন নাকি এ বাবুকে আজ পুত্তাই কেন্তি রিসাই করে আসির লাই, দেখলুস তো বাবু জাগ্রত মাতর দেখ জাগ্রত, এ নইলে তোকে পোলাদ মামার লাগি আজ তুই বঁচলুস রে, নাই এলে তোকে আজ চিন্তা করতে চিন্তা নাই,
2: তুমি পড়ল কর আজ সেন্তি নহে, যা যা যা সকাল সকাল উঠি করি মোর লোক আইবু, এলা যা দেখলুস তো বাবু, মোর কথাকে সবু লোক মানবাই, মুই কইবা কথাকে ন শুনলুস, ঠিক না বেলে মুই ন আই ঠিক বললে তোর খাই দোষা হইতা জানুস তো, মুই এলি ই সাতকুণ্ড গাঁর ডিসারি, মোর কথা আনে সবু লোক উঠব সে ভাই,
1: জানবার আছে বাবু,
2: তুই খালি আসি করি ই উষ পথর কথা মনে কইলে কে শুনছি, অ সেন্তি কাম ন করা, একটা লোক একটা ঘর, রাতি বেলা খে মিশা ডাকলে খোবার ন ফিটা, বুঝলুস? ইতির লোক মন খাইটা না বুঝত,
1: সত্তর
2: মুই কইলি বইলে মাতি জিবাই, যা যা ভিতরে যা, খোবাটকে নিমান করে ঢাপি দেই করি সই পড়, যা রিসা নাই এ যা, মুই মিশা গালিবে সকালে মোর খেতে কাম, আরে সোমারি বুয়া তুই কায় কাতে চিড়া উঠলাছুস, তুমি সে যা করে এদে পূজা কাজে সবু সামান জোগাড়লুস তো, আলে চালা জু জু জু,
1: এ মামা তুই আর ই সোমারির বুয়া দুই লোক মিশি করে দাও, মুই চনাকে বাটে যাই আইবি অলপ,
2: আলে আলে আলে আলে।

শ্রোতাবন্ধু, পুরোনা হিন্দি চলচ্চিত্র মধুর গীতগুড়ি সহ আমার এই সঙ্গীত যাত্রা আগক বড়ি চালছি। স্মৃতির সেই সুন্দর দিন, মনর সেই মিঠা অনুভব, এসবক আউটিকে নিকটরে অনুভব করিবা পাই এবে শুনিবা এক চির সবুজ গীত, লতা মঙ্গেশকর ও মহম্মদ রফিঙ্ক অমর কণ্ঠরে, চলচ্চিত্র কারাওয়ানর এক মনছুয়া গীত।